0: হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ শুরু, প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটাবেজে যুক্ত হবে জানালেন সমাজকল্যাণ মন্ত্রী। 5 ধাপে সম্পন্ন হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট গ্রহণ 21 জানুয়ারি। ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন খাদ্যমন্ত্রী। দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক আকর্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। এবং আবুধাবি টেস্টের শেষ দিনে 347 রানের জয়ের লক্ষ্যে আজ আবার ব্যাটিংয়ে নামবে আফগানিস্তান, বাংলাদেশের প্রয়োজন আর 7 উইকেট। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। গতকাল সচিবালয়ে ঢাকা 17 আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে শারদীয় দুর্গাপূজার আমন্ত্রণ জানান। তারা সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে বিএনপি সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেন এবং পূজার ছুটি ও অনুদান বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির ক্রান্তিলগ্নে যখন ধর্ম বিবেচনা করা হয়নি তখন অন্য কাজে ধর্ম বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে আন্দোলন সংগ্রামে বিভিন্ন ধর্মের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছিল। তারেক রহমান বলেন, একজন সরকার প্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা তাঁর দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌর বিদ্যুতের ব্যবহার এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশু নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস 2026 উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি বলেন, কন্যা শিশুর কল্যাণে সবচেয়ে জরুরি হল সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার ইতিবাচক পরিবর্তন।
2: বিদ্যালয়ে যাওয়ার পর থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ, অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কন্যা শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের সরকার বারবার করে বলছে যে এক্ষেত্রে জিরো টলারেন্স করা হবে। আসুন আমরা এখন বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি কন্যা নিরাপদে জন্ম নেবে, নির্ভয়ে বেড়ে উঠবে, স্বপ্ন নিয়ে পড়াশোনা করবে, দক্ষতা অর্জন করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং একদিন গর্বের সঙ্গে বলবে এই দেশ আমার, এই ভবিষ্যৎ আমার।
0: রাষ্ট্রপতি বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের স্বপ্ন পূরণের পথ তৈরি করে দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশুকে বোঝা নয়, সম্ভাবনা হিসেবে দেখতে এবং ছোটবেলা থেকে ছেলেদেরকে মেয়েদের সম্মান করতে শেখাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশের নারী স্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারিত্ব ও উদ্ভাবনী অর্থায়নে জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গত রবিবার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে দ্য মোমেন্ট ইজ নাও আনলকিং নিউ ক্যাপিটাল ফর উইমেন্স হেলথ বিয়ন্ড এইড শীর্ষক এক অধিবেশনে আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী স্বাস্থ্য বিনিয়োগ করলে কেবল স্বাস্থ্যসেবায় ব্যয় নয়, এটি মানব সম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জাতির ভবিষ্যতের জন্য বিনিয়োগ। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মাতৃস্বাস্থ্যের প্রচলিত সেবার পরিধি বাড়িয়ে কিশোরীদের রক্তস্বল্পতা, মাতৃ অপুষ্টি, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু এবং নারীদের আক্রান্তকারী প্রাণঘাতী ক্যান্সার মোকাবেলায় বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে দেশের প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডেটাবেজে যুক্ত করা হবে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সমাজকল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে গতকাল থেকে সারা দেশে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা আগামী মাসে শেষ হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরো ডাটাবেজ প্রস্তুত করা হবে। বিস্তারিত প্রতিবেদনে,
3: দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে পরিবারের তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে আনুমানিক 4.5 কোটি পরিবারের তথ্য সংগ্রহ করে ডাটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। সমাজকল্যাণ মন্ত্রী জানান, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা এবং স্বাবলম্বিতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সরকারের অন্যতম অঙ্গীকার।
4: হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত তাদেরকে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী হিসাবে তাদেরকে রাখা হবে। এই তিন গ্রুপ অফ পিপল কে যেহেতু সবাইকে দেওয়া হবে, ইররেসপেক্টিভ অফ রিলিজিয়াস অ্যাফিলিয়েশন, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, কাজেই এটা নিয়ে আমাদের আর কোন ত্রুটির সম্ভাবনা আমরা মেপেছি। প্রত্যেক জায়গায় দেওয়ার পর আমরা আবার রিভিউ করেছি, রিভিউ করে দেখা গেছে যে কোন অবস্থাতেই 2-3% ক্রস করে নাই।
3: প্রেস ব্রিফিং এ সমাজকল্যাণ মন্ত্রী আরো জানান, আগামী 30 নভেম্বরের মধ্যে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হবে, ডিসেম্বরের মধ্যে পুরো ডাটাবেস প্রস্তুত করা হবে।
4: আমাদের একটা বক্তব্য আছে যে ফ্যামিলি কার্ড এর পিছনে আপনাকে যেতে হবে না, ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে যাবে। অর্থাৎ ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীরা ওনারা আপনার ডোর স্টেপস, মানে প্রতিটা ঘরে ঘরে যাবে এবং ঘরে বসে তথ্য সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই কোনো অফিসে বা কোনো কারো আমি নাম বা একবার পাড়ায় বসে সবার গুলো কালেক্ট করবে, দিস ইজ নট দি সিস্টেম। এবং এটা মনিটর করার জন্যই এটা আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে সহায়তা আমরা এটাকে ফলো করছি, যাতে আমাদের তথ্য সংগ্রহ যত দূর সম্ভব ত্রুটিমুক্ত হয়।
3: আগামী 4 বছরের মধ্যে পর্যায়ক্রমে যোগ্য সকল পরিবার এই সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের বৈধ প্রবেশ সহজ করতে ইউরোপীয় ইউনিয়ন ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠকে এই সহযোগিতা চাওয়া হয়। বৈঠকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 750 জন দক্ষ কর্মীর ইউরোপীয় সনদ সংক্রান্ত জটিলতা নিরসনে ইউ ভুক্ত দেশগুলোর বিশেষজ্ঞদের বাংলাদেশে এসে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন দেওয়ার আহ্বান জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন শূন্যের কোঠায় নামিয়ে এনে ইউরোপের শ্রমবাজারে শতভাগ বৈধ ও দক্ষ কর্মী পাঠানোর সুযোগ তৈরি করতে চায় সরকার। ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেন, অবৈধ অভিবাসন কমলে বৈধ উপায়ে বাংলাদেশী কর্মীদের ইউরোপের শ্রমবাজারে প্রবেশ সহজ হবে। পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি নির্বাচন নিয়ে কমিশনের সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী 21 জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হবে। তিনি বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 4 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে, 29 এপ্রিল তৃতীয় ধাপে, 13 মে চতুর্থ ধাপে এবং 27 মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্ব ভোগীদের প্রভাবমুক্ত রেখে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান। খাদ্যমন্ত্রী বলেন, কৃষক যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন, সে লক্ষ্যে প্রাথমিকভাবে 3টি জেলায় পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কৃষকদের নানা সমস্যায় পড়তে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করে ধান সংগ্রহ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। খাদ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে বিকাশ ও নগদের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কৃষকদের অর্থ পরিশোধের বিষয়টিও বিবেচনা করা হবে। পরে তিনি চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। তিনি গতকাল তাঁর কার্যালয়ে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুকরণ বিষয়ে এক সভায় একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক আকাশপথে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর মধ্য দিয়ে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চায় সরকার। এ লক্ষ্যে সোমবার সচিবালয়ে বৈঠকে বসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এতে অংশ নেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা। আলোচনা হয় সম্ভাব্য গন্তব্য ও ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে।
7: নতুন করে এয়ারপোর্টটা করেছি আমরা, সেটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করব। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি একটা সময় দিবেন। আমরা আশা করছি যে নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে সময়টা পাব, কারণ ওপেনিং সেরিমনিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করবেন।
6: প্রাথমিক পর্যায়ে কোন কোন দেশে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব তা নির্ধারণে কাজ চলছে। পাশাপাশি কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহী এয়ারলাইন্সগুলোর সঙ্গেও আলোচনা করছেন সংশ্লিষ্টরা।
7: সেখানে কোন কোন এয়ারলাইন্সগুলি অপারেট করবে, সেই অপারেশনের জন্য আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এমডি বিমান এবং এয়ারলাইন্সের সকল স্টেক হোল্ডার যারা আছে, আমাদের টার্কি সহ অন্যান্য এয়ারলাইন্স যারা আছে, সবাই এখানে এসছেন। ওনাদের সঙ্গে আমরা একটা মিটিং করব যে কোন কোন এয়ারলাইন্সগুলি আমরা হ্যান্ডেল করব।
6: আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ বাড়বে। এতে পর্যটন, হোটেল ও পরিবহন ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি বিদেশের সঙ্গে যোগাযোগও সহজ হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
5: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, সৌদি আরবে চলমান সংঘাতে আহত হয়ে রিয়াদের বিভিন্ন হাসপাতালে 24 জনের বেশি বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। তিনি গতকাল রাজধানীতে পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্র নীতি পথপরিক্রমা শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে চলমান সংঘাত সেদেশে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও রেমিট্যান্সের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এ প্রেক্ষিতে প্রচলিত শ্রমবাজারের উপর নির্ভরতা কমাতে সরকার নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং দক্ষ ও বৈধ অভিবাসনকে উৎসাহিত করছে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং হলে দর্শক ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, সিনেমা হলের দর্শক বাড়াতে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে ভালো মানের চলচ্চিত্র নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
8: সিনেমা হল বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ সরকার আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার আন্তরিক, এবং এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা লিখিত আকারে আমাদেরকে প্রদান করবেন এবং আমরা এই বিষয়ে পদক্ষেপ এবং বাস্তবায়ন করার জন্য আমরা দ্রুত গতিতে কাজ করব ইনশাল্লাহ। একটা জিনিস বলেছেন আপনারা, যে কন্টেন্ট গুলা বাংলাদেশে তৈরি হচ্ছে সেগুলা অনেক সময় অনুদানের সিনেমা হোক আর অন্য সিনেমা হোক, এগুলা হয়তো আপনারা হলে দিলেও দর্শক আসছে না। এটা কিন্তু হল মালিকদের এবং প্রযোজক পরিচালকদের একটা যৌথভাবে পরামর্শ করা উচিত যে কোন সিনেমা করলে আপনারা বাঁচতে পারবেন।
5: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে প্রতিভার সন্ধানে কর্মসূচি চালু করা হচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে প্রতিভাবান শিল্পী উঠে আসবে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। মুদ্রানীতি ও রাজস্ব নীতি অর্থনীতিকে কিভাবে স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে সে সংক্রান্ত গবেষণার জন্য এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড। ব্যষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাই সামষ্টিক অর্থনীতির ভিত্তি, গবেষণালব্ধ এই মতবাদের জন্য তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। রয়্যাল সুইডিশ একাডেমি গতকাল এই ঘোষণা দেয়। সৌদি আরবের রিয়াদে ইয়েমেনের হুথিদের ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর শহরটির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কার্যক্রমে চলমান স্থগিতাদেশ আগামী শনিবার পর্যন্ত বৃদ্ধি করেছে দেশটি। রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত এবং হামিস মুসাইতের পানে নিক্ষিপ্ত দুটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের সর্বশেষ হামলায় একজন নিহত এবং 11 জন আহত হন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে কথা বলেছেন এবং সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে আলোচনার পথ সুগম করতে সহায়তার প্রস্তাব দিয়েছেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে 347 রানের জয়ের লক্ষ্য নিয়ে আজ আবার পঞ্চম ও শেষ দিনে ব্যাটিংয়ে নামবে আফগানিস্তান। আর বাংলাদেশের জয়ের জন্য দরকার 7 উইকেট। বাংলাদেশ সময় বেলা 12টায় খেলা শুরু হবে। এর আগে আফগানিস্তান গতকাল দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনের খেলা শেষে 3 উইকেটে 132 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা, আফগানিস্তান 240 ও 3 উইকেটে 132। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য

Ваша Мінча ФМ. Radio Today.

FM. আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM.

0: পাশাপাশি চীনের জনগণের মধ্যে ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত রেডিও টুডের ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না, সহযোগিতায় আপন নিবাস।
1: হচ্ছে আপন নিবাসের সহযোগিতায় রেডিও টুডের নতুন অনুষ্ঠান হ্যালো চায়না। অনুষ্ঠানটি শুনুন, আপনাদের মতামত জানান 8960 এই নাম্বারে।
2: আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়নায়। সাজানো হয়েছে বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে। আসুন শুরু করা যাক আজকের হ্যালো চায়না। বিশেষ একটি অনুষ্ঠান,
3: আধুনিক বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে পৃথিবী আজ হাতের মুঠোয়। জীবনকে আরো সহজ ও সুন্দর করতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিশ্বের তাবত বিজ্ঞানীরা। জ্ঞান বিজ্ঞানের নিত্য নতুন নানা খবর নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন বিজ্ঞান বিশ্ব। বিজ্ঞান বিশ্বের 194তম পর্ব আজ। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শুভ আনোয়ার। বহুকাল ধরে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে আসছিলেন ধানের অঙ্কুরোদ্গম থেকে শুরু করে সোনালী শীষে রূপান্তরের জটিল কোষীয় কৌশল উন্মোচন করতে। সেই অধারা স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন চীনা বিজ্ঞানীরা। উদ্ভাবন করেছেন বিশ্বের প্রথম ত্রিমাত্রিক স্প্যাটিও টেম্পোরাল সেল অ্যাটলাস বা ধানের পূর্ণাঙ্গ কোষীয় মানচিত্র। বিস্তারিত থাকছে আমার করা একটি প্রতিবেদনে। একটি ক্ষুদ্র ধান বীজ থেকে কীভাবে চারা গজায়, কীভাবে তা ধীরে ধীরে বেড়ে ওঠে সবুজ থেকে সোনালী ধানের শীষে পরিণত হয়, তার সুনির্দিষ্ট কোষীয় প্রক্রিয়াগুলো অনুধাবন করা কৃষিবিজ্ঞানে এতদিন এক বড় চ্যালেঞ্জ ছিল। এবার সেই দীর্ঘদিনের জটিল বাধা দূর করে ধানের পূর্ণাঙ্গ জীবনচক্র ট্র্যাকিংয়ের মাধ্যমে বিশ্বের প্রথম ত্রিমাত্রিক স্প্যাটিও টেম্পোরাল সেল অ্যাটলাস বা কোষীয় মানচিত্র তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। তাদের এই সাফল্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী সেলে প্রকাশ করা হয়। এই বিশাল ও জটিল বৈজ্ঞানিক কর্মযজ্ঞটি সফল করতে দক্ষিণ চীনের হাইনান প্রদেশে অবস্থিত ইয়ান চৌয়ান ন্যাশনাল ল্যাবরেটরির নেতৃত্বে মোট 12টি গবেষণা প্রতিষ্ঠান এক ছাতার নিচে এসে কাজ করে। এতে যৌথভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে চীনের শীর্ষস্থানীয় বায়োটেক প্রতিষ্ঠান বিজিআই রিসার্চ এবং হুয়াচং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। গবেষকরা ব্যাপক পরিচিত জাপনিকা জাতের চংহুয়া 11 ধানের ওপর মূল পর্যবেক্ষণগুলো পরিচালনা করেন। এর জন্য তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত স্পেশিয়াল ওমিক্স, সিঙ্গেল সেল ওমিক্স এবং হাই থ্রুপুট সিকোয়েন্সিং প্রযুক্তির এক অভিনব সমন্বয় ঘটান। গবেষণার সার্বিক গভীরতা ও প্রাপ্ত বিশাল তথ্য ভাণ্ডার সত্যি বিস্ময়কর। বিজ্ঞানীরা ধানের মোট 10 ধরনের প্রধান অঙ্গ, টিস্যু এবং বৃদ্ধির 61টি ধারাবাহিক পর্যায়কে এই গবেষণার আওতায় আনেন। এতে 8,50,000-এর বেশি উচ্চমানের একক নিউক্লিয়াস ডেটা সেট এবং 3,40,000-এর বেশি স্পেশিয়াল ডেটা ইউনিট বিশ্লেষণ করে 119টি কোষের প্রকার ও 133টি সাবটাইপ নিখুঁতভাবে চিহ্নিত করা সম্ভব হয়। এই উচ্চ রিজলিউশনের সেল অ্যাটলাসের মাধ্যমে এখন থেকে প্রতিটি কোষের মলিকুলার বৈশিষ্ট্য, সুনির্দিষ্ট অবস্থান এবং সময়ের সঙ্গে বৃদ্ধির পর্যায়ে তাদের রূপান্তর স্পষ্ট ও দৃশ্যমানভাবে পর্যবেক্ষণ করা যাবে, যা ধান গাছ গঠনের অভ্যন্তরীণ কোষীয় সহযোগিতা অনুধাবনে যুগান্তকারী হাতিয়ার হিসেবে কাজ করবে। শুধু কোষীয় মানচিত্র তৈরি করেই ক্ষান্ত হননি এই গবেষকরা। বিশ্বব্যাপী ধান গবেষণাকে এক ধাক্কায় বহুদূর এগিয়ে নিতে তৈরি করেছেন একটি সিঙ্গেল সেল ফাউন্ডেশন মডেল। এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক মডেলটি বিপুল পরিমাণ ওমিক্স ডেটা অতি দ্রুত শনাক্তকরণ এবং বিশ্লেষণে বিপ্লব আনবে। এর ফলে ধানের ফলন ও মান বৃদ্ধিকারী গুরুত্বপূর্ণ জিনগুলো খুব দ্রুত চিহ্নিত করা যাবে, যা অতি অল্প সময়ে প্রতিকূল পরিবেশে সহনশীল ও উচ্চ ফলনশীল ধানের নতুন জাত উদ্ভাবনে বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে। কৃষিবিজ্ঞানীদের মতে চীনা গবেষকদের তৈরি সেল অ্যাটলাস কেবল ধান নয়, বরং ভবিষ্যতে অন্যান্য শস্যের কোষীয় রহস্য উন্মোচনেও ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে। এটি কেবল গবেষণাগারের এক সাফল্য নয়, বরং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জনসংখ্যার ক্ষুধা মেটাতে এবং খাদ্য সংকট দূর করতে নতুন আশা। মানব সভ্যতার অগ্রগতিতে সূক্ষ্ম সময় পরিমাপের প্রয়োজনীয়তা যখন প্রথাগত পারমাণবিক ঘড়ির সক্ষমতাকে স্পর্শ করে ফেলে, ঠিক তখনই আবির্ভূত হয়েছে নতুন প্রজন্মের অতি নিখুঁত প্রযুক্তির নিউক্লিয়ার অপটিক্যাল কুলক। বিস্তারিত থাকছে লুৎফর কবিরের কণ্ঠে।
4: বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের সময়ে পরিমাপের সূক্ষ্মতা সবসময় এক অনন্য মাইলফলক। বহুকাল ধরে বিশ্বের সবচেয়ে নির্ভুল সময় গণনার ভিত্তি হিসেবে কাজ করে আসছে প্রথাগত পারমাণবিক ঘড়ি। তবে আধুনিক বিজ্ঞানের চাহিদা এতটাই সুনির্দিষ্ট, পরমাণু ইলেকট্রন লেভেলের উপর ভিত্তি করে চলা এই পারমাণবিক ঘড়িগুলোর সীমানাও অতিক্রান্ত হতে চলেছে। সময় মাপার সেই চিরাচরিত ধারণাকে বদলে দিয়ে আবির্ভূত হয়েছে নতুন প্রজন্মের অতি নিখুঁত প্রযুক্তি নিউক্লিয়ার অপটিক্যাল ক্লক। একক পরমাণুর ইলেকট্রনের উপর নির্ভর না করে সরাসরি থোরিয়াম 229 পরমাণু নিউক্লিয়াসের ভেতরের শক্তি পরিবর্তনকে টাইম রেফারেন্স বা সময় মাপার মাপকাঠি হিসেবে ব্যবহার করে এই ঘড়ি তৈরি করা হয়েছে। প্রখ্যাত আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িক নেচারে এই গবেষণা সংক্রান্ত নিবন্ধটি প্রকাশিত হয়েছে। প্রচলিত পারমাণবিক ঘড়িগুলোতে পরমাণুর কেন্দ্রকে ঘিরে ঘুরে চলা ইলেকট্রন শক্তির স্তরান্তরকে সময় মাপার স্পন্দন হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু নতুন এই নিউক্লিয়ার অপটিক্যাল ক্লকের মূল পার্থক্য হল এটি পরমাণুর বাইরের ইলেকট্রনের উপর নির্ভর না করে সরাসরি পরমাণুর গভীরতম কেন্দ্র নিউক্লিয়াসের ভেতরের শক্তি পরিবর্তনকে সময় পরিমাপের মূল মাপকাঠি হিসেবে গ্রহণ করে। আজকের দিনের প্রচলিত সর্বাধুনিক অপটিক্যাল ঘড়িগুলো পরমাণুর বাইরের স্তরে থাকা ইলেকট্রনের গতিবিধি বা রূপান্তরের উপর ভিত্তি করে কাজ করে। তবে পরমাণুর আকার তুলনামূলক বড় হওয়ায় এগুলো বাহ্যিক পরিবেশে নানা বিঘ্ন ও তাপীয় ওঠানামার দ্বারা কিছুটা প্রভাবিত হয়। এর বিপরীতে পরমাণুর নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় বাইরের পরিবেশের প্রতিকূল প্রভাব থেকে এটি প্রায় মুক্ত থাকে, ফলে এটি ভবিষ্যতে আরও অনেক বেশি নিখুঁত ও নির্ভুল সময় মাপার মানদণ্ড তৈরি করতে সক্ষম। মহাকাশ গবেষণা, স্যাটেলাইট নেভিগেশন এবং ডিপ স্পেস এক্সপ্লোরেশনের মতো ক্ষেত্রে যেখানে অত্যন্ত সূক্ষ্ম সময়ের হিসাব বা নিখুঁত টাইম কিপিং অপরিহার্য, সেখানে এই প্রযুক্তির ব্যবহার বিপ্লব ঘটাতে পারে। সিংহুয়া ইউনিভার্সিটির গবেষক তিং চিয়ানের নেতৃত্বে চীনা বিজ্ঞানীরা এই ঘড়ি তৈরিতে বড় কয়েকটি বাধা সফলভাবে পার করেছেন। প্রথমত, থোরিয়াম 229 পরমাণুর ভেতরের শক্তি পরিবর্তন নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করার জন্য 148 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি বিশেষ অতিবেগুনি লেজার দরকার ছিল। বিশ্বের প্রথম দল হিসেবে তিং চিয়ানের গবেষকরাই এই বিশেষ লেজারটি তৈরি করেন।
3: আপনারা শুনছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞান বিশ্ব, সঙ্গে আছি আমি শুভ আনোয়ার। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে চীনের বিশাল সোলার পার্কগুলোর ভূমিকা সর্বজন বিদিত। তবে নতুন এক গবেষণায় উন্মোচিত হয়েছে এক চমকপ্রদ দ্বিমুখী সাফল্য। গোবি মরুভূমির বিশাল সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলো কেবল কার্বন নির্গমনই কমাচ্ছে না, বরং মরুভূমির ক্ষতিকর ধূলিঝড় প্রশমিত করে বাতাসকে পরিচ্ছন্ন রাখতেও ঢাল হিসেবে কাজ করছে। বিস্তারিত থাকছে আমার করা আরও একটি প্রতিবেদনে। চীনের উত্তর জুড়ে প্রতি বসন্তে নেমে আসে ধূলিঝড়, কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা সন্ধান পেয়েছেন এক বিস্ময়কর ইতিবাচক প্রভাবের। গোবি মরুভূমি এবং তার আশেপাশের গড়ে তোলা বিশালাকার সৌরবিদ্যুৎ কেন্দ্রগুলো কেবল কার্বনের ব্যবহারই কমাচ্ছে না, বরং শহরগুলোতে ছড়িয়ে পড়া ধূলি দূষণ প্রশমনেও বড় ভূমিকা রাখছে। নানচিং ইউনিভার্সিটির গবেষক ইউয়েথিং হাও এবং তার সহযোগীদের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, 2060 সালের মধ্যে চীনের কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে গোবি মরু অঞ্চলে সোলার প্যানেলের পরিধি বাড়ালে উত্তর চীনে বসন্তকালীন বায়ুবাহিত ধূলিকণার ঘনত্ব গড়ে প্রায় 14% পর্যন্ত কমে আসতে পারে। আন্তর্জাতিক সাময়িকী জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স এ তাদের গবেষণাটি প্রকাশ করা হয়। মরু অঞ্চল থেকে ধূলিকণা বাতাসে উড়ে বৈশ্বিক বায়ুদূষণের এক বড় কারণ হয়ে দাঁড়ায়। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 200 মেট্রিক টন ধুলা বাতাসে মেশে। গোবি মরুভূমি থেকে শক্তিশালী বাতাসের তোরে খনিজ কণা ও মাটি শয়ে শয়ে কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেজিং এর মতো বড় শহরগুলোতে আছড়ে পড়ে। 2013 সালে চীন জাতীয় বায়ুমান কার্য পরিকল্পনা চালু করার পর জীবাশ্ম জ্বালানি ধোঁয়া কমিয়ে সূক্ষ্ম কণা উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়েছে। তবে এর ফলে মোট বায়ুদূষণের মাঝে তুলনামূলক বড় আকৃতির ধূলিকণার অনুপাত 2013 সালে সালের 55% থেকে বেড়ে 2023 সালে 65% দাঁড়িয়েছে। অর্থাৎ বায়ুর মান আরো উন্নত করার ক্ষেত্রে গোবি মরুভূমির প্রাকৃতিক ধূলিকণাই এখন অন্যতম প্রধান বাধা। উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য ও কম্পিউটার মডেলিং এর মাধ্যমে গবেষকরা দেখছেন মরুভূমিতে স্থাপিত সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত তিনটি প্রধান উপায়ে ধূলি দূষণ নিয়ন্ত্রণ করছে। চীন তার 2060 সালের কার্বন নিরপেক্ষতার লক্ষ্যমাত্রা অর্জনের সৌর বিদ্যুতের এই সম্প্রসারণ অব্যাহত রাখলে গোবি মরু অঞ্চলে সোলার ফার্মের ক্ষেত্রে বর্তমানের তুলনায় প্রায় 11 গুণ বৃদ্ধি পাবে। বিজ্ঞানীদের মডেলিং অনুযায়ী এই বিশাল আকারের সোলার পার্ক স্থাপনের ফলে গোবি মরুভূমি থেকে ধুলা নির্গমন প্রায় 12% এবং বাতাসে ধূলিকণার পরিবহন প্রায় 21% কমে যাবে। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের এবারের বিজ্ঞান বিষয়। এতক্ষণ বিজ্ঞান বিশ্বের পুরো আয়োজন জুড়ে ছিলাম আমি শুভ আনোয়ার। নতুন আরও তথ্যবহুল ও অজানা বিষয় নিয়ে প্রতি সপ্তাহে সোমবার হাজির হব আপনাদের সামনে। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।

আজ এখানেই শেষ করছি বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। আগামীকাল একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।

0: বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামদি এই সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী সমুদ্রের লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপান্তরের লক্ষ্যে যৌথ উদ্যোগে কক্সবাজারে একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতকে প্রস্তাব দেন। সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোন ধরনের সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা না চেয়ে আওয়ামী লীগ দেশে অস্থিরতাকে উস্কে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
1: যে দলটা এই ধরনের কাজ করে বেড়ায় এবং দেশের ভেতরে সন্ত্রাস এবং নানান রকম সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা প্রকাশ্যে তাদের দলের প্রধান করে থাকেন, সেখানে আসলে রিকনসিলিয়েশনের আলাপের ব্যাপারে সরকারের যা বোঝা তা বোঝা হয়ে যায়। সরকারের দিক থেকে ইনিশিয়েটিভ না তো কোনো প্রশ্নই আসে না।
0: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে ফেরত আনার আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ডক্টর জাহিদুর রহমান আরো বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা হেনস্থার বিষয়টি সরকারের নজরে এসেছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের ভোগান্তি কমাতে বিভাগীয় সদর দপ্তরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর 30 বছর পূর্তি উপলক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
2: যে কোনো ধরনের প্রবেশী মামলা শুধুমাত্র ওই আদালতগুলো দেখতে পাবে, বিশেষায়িত আদালত, সে ধরনের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং আশা করি অচিরেই এটা আলোর মুখ দেখবে এবং ড্রাফটিং পর্যায়ে আমরা আছি। আমরা রামরুকে বলবো সেই প্রক্রিয়ায় যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা পাবলিক কনসালটেশনটা খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ করে হয়তো এই সেশনে পারবো না, তার পরের সেশনে আমরা আনতে পারি কিনা সেই চিন্তা আমরা করতে পারি।
0: আইনমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকরা দেশে কোনো আইনি সমস্যা পড়লে লিগাল এইড অধিদপ্তরের মাধ্যমে 24 ঘন্টা আইনি সহায়তা পাবেন, এজন্য একটি হটলাইন চালু করা হয়েছে। সেখানে যুগ্ম জেলা জাজ পর্যায়ের কর্মকর্তা সহ লিগাল এইড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছে শিউলি রানী বালা। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ সচিবালয়ে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সোয়ার্ট সমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ সহযোগিতা চান। স্বল্পোন্নত দেশ LDC থেকে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার গুরুত্ব তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইউরোপের বাজারে দীর্ঘমেয়াদী প্রবেশাধিকার নিশ্চিত করা এবং বাণিজ্য সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক ও নীতিগত সহযোগিতা জোরদার করা প্রয়োজন। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের ডিম উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য উন্নত মানের ডিম উৎপাদন, উৎপাদন খরচ কমানো এবং পোলট্রি খাতের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আজ রাজধানী তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব ডিম দিবসের আলোচনার সভায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভালো মানের ডিম উৎপাদন করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। জাতীয় তথ্যচিত্র নির্মাণে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি 90-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান ও জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। তথ্য

0: সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের সংবাদের গুরুত্ব অনুধাবন করে সংবাদ পরিবেশন ও জনগণের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে সে লক্ষ্যে বৈঠকে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অন্যান্যের মধ্যে তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর সমূহের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে বাংলাদেশ ও আরব আমিরাতের ঐতিহাসিক সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দুই দেশের ঐতিহ্যবাহী কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার আরও প্রসারিত করার উপর জোর দেওয়া হয়। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1954 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1213 জন। প্রাণঘাতী রোগ হামের সংক্রমণ থেকে কোমলমতি শিশুদের নিরাপদ রাখতে সারা দেশে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। পূর্বে যে সকল শিশু চলমান হাম রুবেলা ক্যাম্পেইনে টিকা পায়নি বা বাদ পড়েছে তাদের গত 26 সেপ্টেম্বর থেকে টিকা দেওয়া হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: চলমান প্রাণঘাতী রোগ হামের সংক্রমণ থেকে কোমলমতি শিশুদের নিরাপদ রাখতে সারা দেশে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। পূর্বে যে সকল শিশু চলমান হাম রুবেলা ক্যাম্পেইনে টিকা পায়নি বা বাদ পড়ছে তাদের এখন টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি এ সময়ে 6 মাস বয়সে পৌঁছানো এবং ক্যাম্পেইন টিকা গ্রহণের উপযুক্ত নতুন শিশুদেরও টিকার আওতায় আনা হচ্ছে। তাদের সুরক্ষা নিশ্চিত করতেই কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ সাব্বির হায়দার জানান, লক্ষ্যমাত্রা অনুযায়ী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী 34 লাখ শিশুকে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে।
2: এই ক্যাম্পেইনে আমাদের 34 লাখের মতো লক্ষ্যমাত্রা ছিল, আজকে পর্যন্ত প্রায় 9 লাখের মতো আমাদের টিকা দেওয়া হয়েছে।
1: হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ব্যাধি। সময় মতো টিকা না দিলে শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া, দৃষ্টিহীনতা কিংবা মস্তিষ্কের প্রদাহের মতো মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। রোগটিতে আক্রান্ত হয়ে প্রতিদিন ঘটছে শিশু মৃত্যু। তাই সরকারের এই বিনামূল্যে টিকা গ্রহণের জন্য শিশুকে নিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাওয়ার পরামর্শ এই কর্মকর্তার।
2: আমি থেকে আসলে আমার সকল শিশুকে মুক্ত রাখতে চাই, 6 মাস থেকে 5 বছরের বয়সে সবাই যেন তারা নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসেন টিকা দেওয়ার জন্য।
1: আগামী 31 অক্টোবর পর্যন্ত চলবে এই টিকাদান কর্মসূচি। তাহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। হুথিদের অব্যাহত হামলায় 18 জনেরও বেশি নিহত হওয়ার পর সৌদি আরব রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে কার্যক্রম স্থগিতের মেয়াদ আগামী শনিবার পর্যন্ত বাড়িয়েছে। এদিকে ইয়েমেনের তাইজ শহর জুড়ে হুথিদের গোলাবর্ষণে অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত ও বেশ কিছু লোক আহত হয়েছে। তাইজ গভর্নরেট মানবাধিকার কার্যালয় আজ এ তথ্য জানায়। নতুন দিল্লির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ ভারতের যুব নেতৃত্বাধীন ককরোচ আন্দোলনের নেতাদের আটক করেছে। নতুন দিল্লিতে করা প্রহরাধীন একটি স্থানে বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে প্রবেশ করার পর তাদের গ্রেপ্তার করা হয়। ককরোচ জনতা পার্টি সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিনক্য শিন্ডে সহ প্রায় 20 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। ভোটার তালিকা সংশোধনের জের ধরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধীরা অভিযোগ করেছেন এই সংশোধন তাঁর দলকে সুবিধা দেবে। নির্বাচন কমিশন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের মধ্যাঞ্চলে আজ ভোরে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 4 জন নিহত, 30 জন আহত হয়েছে। পুলিশ ও পাকিস্তান রেলওয়ের একজন মুখপাত্র আজ এ কথা জানান। ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার যাওয়ার পথে পাঞ্জাব প্রদেশের শেরশাহ সিটিতে লাইনচ্যুত হয়। বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলে 2টি বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলার পর দেশটির প্রধানমন্ত্রী রুমেন রাদেভ রুশ রাষ্ট্রদূতকে তলব করেছেন। এই হামলায় একটি জাহাজ ডুবে যাওয়ার পর 11 জন নাবিক নিখোঁজ রয়েছেন এবং একজনকে উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের অপর জাহাজটি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং এর 15 জন নাবিককেই উদ্ধার করা হয়। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 479 রানের লক্ষ্যে খেলতে নেমে আজ পঞ্চম ও শেষ দিনে 8 উইকেটে 346 রান করার পর দিনের খেলা শেষ হয়ে গেলে ম্যাচটি ড্র হয়। চূড়ান্ত রান সংখ্যা, বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা, আফগানিস্তান 240 ও 8 উইকেটে 346। টেস্ট ইতিহাসে প্রথম উইকেট কিপার হিসেবে এক ম্যাচে 2 বার 50 ঊর্ধ্ব রান 9টি ডিসমিসাল করলেন লিটন কুমার দাস। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লেন্ডসের। এদিকে আগামীকাল ব্রিসবেনের নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে বাংলাদেশ নারী দলের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে অস্ট্রেলিয়া সিরিজ জয় নিশ্চিত করেছে। সবশেষে আবহাওয়া, আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো, সমন্বিত

0: আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়নায়। সাজানো হয়েছে বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে। আসুন শুরু করা যাক আজকের হ্যালো চায়না। প্রথমে শুনে নিই বিশেষ একটি অনুষ্ঠান।
1: লাখো পথের ঠিকানা যেখানে এসে এক হয়েছে তার নাম চীন। প্রাচীন নগরী থেকে আধুনিক শহর, পাহাড় থেকে জলাভূমি, ভ্রমণে বেড়ে ওঠে জীবন, ভ্রমণে মুক্তি। চীনে আসার অর্থ কেবল দূর থেকে রূপ দেখা নয়, বরং প্রকৃতির সঙ্গে একাকার হয়ে নিজেকে নতুন করে চেনা। চীনের পর্যটন ও বৈচিত্র্যময় সংস্কৃতির রোমাঞ্চকর সব অভিজ্ঞতা নিয়ে আমাদের আয়োজন ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায় অনুষ্ঠানের 193তম পর্ব আজ। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আফরিনি। চীনের চুহাই শহরে চালু হয়েছে বিশ্বের প্রথম বৃহৎ রোবট থিম পার্ক, যেখানে একসঙ্গে রয়েছে 300+ হিউম্যানোয়েড রোবট। মেরুদণ্ডের পাশাপাশি মানুষের সঙ্গে রোবটের সরাসরি যোগাযোগ ও নিরাপত্তা নিয়ে চলছে নানা পরীক্ষা। বছরের শেষ নাগাদ পার্কে রোবটের সংখ্যা এখন হাজার ছাড়ানোর পরিকল্পনা রয়েছে, আর তাই তো এই পার্ক জুড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা। লুৎফর কবিরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শুভ আনোয়ার।
2: মানুষের মতো হাঁটছে, কথা বলছে, অতিথিকে স্বাগত জানাচ্ছে, এমনকি খেলছে পিং পংও। বাস্তবে রোবটের এমন দৃশ্য চীনের একটি বিনোদন পার্কে, যেখানে একসঙ্গে 300+ হিউম্যানোয়েড রোবটের অংশগ্রহণে গড়ে উঠেছে বিশ্বের প্রথম বৃহৎ রোবট থিম পার্ক। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের চুহাই শহরের হেংছিন চিমেলং রিসোর্টে চালু হয়েছে ব্যতিক্রমী এই পার্ক। প্রবেশপথ থেকেই দর্শনার্থীদের স্বাগত জানায় রোবট। কেউ পথ দেখায়, কেউ নাচে, আবার কেউ দর্শনার্থীদের সঙ্গে মাতে খেলায়। রোবটের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের নিয়ন্ত্রণ কিংবা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও মিলেছে দর্শনার্থীদের। পার্ক কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তিপ্রেমী মানুষ, কিশোর কিশোরী ও পরিবারের সদস্যদের আকৃষ্ট করাই তাদের অন্যতম লক্ষ্য। তবে বিনোদনের পাশাপাশি এই পার্ক হয়ে উঠেছে রোবট প্রযুক্তির বাস্তব পরীক্ষাগারও। অ্যাজিবট এক্সের ভাইস প্রেসিডেন্ট ও সিওও লিউ সুহে জানান, তাদের ইন্টারঅ্যাক্টিভ রোবটগুলো মানুষের সংস্পর্শে আসে এবং একটি থিম পার্কের ক্ষেত্রে এর অর্থ হল শিশুদের খুব কাছাকাছি আসা। তাই নিরাপত্তা এখানে প্রধান বিবেচ্য বিষয়। পুরো মিথস্ক্রিয়া বা পারস্পরিক আদান প্রদানের প্রক্রিয়ার মধ্যে এটি অন্যতম কঠিন একটি দিক বটে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা রোবটগুলোর জন্য নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুদের খুব কাছাকাছি কাজ করায় এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। পার্কের বেশিরভাগ রোবট তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান অ্যাজিবট। আন্তর্জাতিক প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ও মডিয়ার তথ্য অনুযায়ী, গেল বছর 5000-এরও বেশি হিউম্যানোয়েড রোবট সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি, যা বিশ্ববাজারের প্রায় 40%। আর এই পার্ক অ্যাজিবটের জন্য শুধু প্রদর্শনের জায়গা নয়, সংগ্রহের সুযোগ দিচ্ছে গুরুত্বপূর্ণ বাস্তব তথ্য। কারণ ভিড় পরিবেশে মানুষের সঙ্গে রোবটের স্বতঃস্ফূর্ত যোগাযোগ থেকে পাওয়া তথ্য ভবিষ্যৎ রোবটের সক্ষমতা বাড়াতে কাজে লাগবে। চীনের রোবট ও এম্বডিড এই এআই খাতে বিনিয়োগও দ্রুত বাড়ছে। গেল বছর এ খাতের প্রতিষ্ঠানগুলো 70 বিলিয়ন ইউয়ানের বেশি অর্থ সংগ্রহ করেছে। তবে কারখানা কিংবা ঘরে রোবটের ব্যাপক ব্যবহার এখনও বড় চ্যালেঞ্জ।
1: চীনের পর্যটন ও আতিথেয়তা খাতে আরো বিস্তৃত হচ্ছে ওয়ান্ডা হোটেল সেন্টার রিসোর্টের কার্যক্রম। বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালনা রয়েছে 300টিরও বেশি হোটেল, যেখানে পর্যটকদের জন্য থাকছে বিলাসবহুল আবাসন থেকে শুরু করে অবকাশ যাপন, স্কিং, হট স্প্রিং, ওয়েনলেস ও পরিবার কেন্দ্রিক নানা আয়োজন। চীনের পাশাপাশি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন পর্যটন গন্তব্যেও বাড়ছে তাদের উপস্থিতি। আমার করা প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শাহশা রাসেল।
3: ভ্রমণে থাকার জায়গা শুধু হোটেল নয়, পর্যটকদের কাছে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পুরো ভ্রমণ অভিজ্ঞতা। আর সেই চাহিদাকে সামনে রেখে বিশ্বজুড়ে বাড়ছে চীনের ওয়ান্ডা হোটেলস অ্যান্ড রিসোর্টের কার্যক্রম। আগস্টে প্রতিষ্ঠানটি 300টি পরিচালনাধীন হোটেলের মাইলফলক অতিক্রম করেছে। বর্তমানে এসব হোটেলে রয়েছে 52,000-এরও বেশি কক্ষ, পাশাপাশি উন্নয়ন পর্যায়ে রয়েছে আরো 500-টিরও বেশি প্রকল্প। বড় শহরের হোটেল থেকে শুরু করে জনপ্রিয় পর্যটন গন্তব্যের রিসোর্ট, বিভিন্ন ধরনের ভ্রমণকারীর কথা মাথায় রেখে সাজানো হয়েছে ওয়ান্ডার হোটেল নেটওয়ার্ক। পর্যটকদের জন্য রয়েছে আরামদায়ক আবাসনের পাশাপাশি অবকাশ যাপনের নানা সুবিধা। শীতকালীন পর্যটন কেন্দ্রগুলোতে স্কিং, হট স্প্রিং, ওয়েলনেস এবং পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগও যুক্ত হচ্ছে। চীনের ছাংবাইশান থেকে শুরু করে চিলিন প্রদেশের বিভিন্ন পর্যটন প্রকল্পে শীতকালীন ভ্রমণকে আরও বৈচিত্র্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে, ফলে পর্যটকেরা একই ভ্রমণে স্কিং এর পাশাপাশি উপভোগ করতে পারছেন উষ্ণ প্রসবন, স্বাস্থ্যসেবা ও পারিবারিক বিনোদন। শুধু আধুনিক সুযোগ সুবিধাই নয়, স্থানীয় সংস্কৃতিকেও পর্যটন অভিজ্ঞতার অংশ করে তুলছে ওয়ান্ডা। কুইচোর তাংচায়ে পর্যটকরা আবাসনের পাশাপাশি মিয়াও জাতিগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। আর ইউন্নানের ইউসি শহরের সঙ্গীত ও সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ভিন্ন ধর্মী পর্যটন অভিজ্ঞতা। চীনের বাইরেও রয়েছে ওয়ান্ডার উপস্থিতি। 2026 সালে প্রথমার্ধে জিম্বাবুয়েতে ব্যবস্থাপনা চুক্তির মাধ্যমে আফ্রিকার বাজারে প্রবেশ করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি কম্বোডিয়া ও লাওসে যুক্ত হয়েছে নতুন প্রকল্প। থাইল্যান্ডের ব্যাংকক ও চিয়াংমাই, তুরস্কের ইস্তাম্বুল এবং লাওসের ভিয়েন্তিয়ানেও রয়েছে তাদের কার্যক্রম। আবাসন, বিনোদন, স্থানীয় সংস্কৃতি ও ডিজিটাল সেবাকে একসঙ্গে নিয়ে পর্যটকদের জন্য আরও সমন্বিত ভ্রমণ অভিজ্ঞতা তৈরির পথে এগোচ্ছে ওয়ান্ডা হোটেলস অ্যান্ড রিসোর্ট। চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে এই বিস্তৃতি পর্যটকদের সামনে খুলে দিচ্ছে নতুন নতুন গন্তব্য ও ভ্রমণের সুযোগ।
1: অন্ধকার গুহায় পাথুরে দেয়াল বেয়ে ওঠা, দড়িপথে এগিয়ে যাওয়া আর জিপলাইনে ছুটে চলা রোমাঞ্চে মেতে উঠেছেন বিদেশি পর্যটকরা। পূর্ব চীনের চেচিয়াংয়ের থুংলুর এই গুহা প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি দিচ্ছে অ্যাডভেঞ্চারের ভিন্ন অভিজ্ঞতা। পর্যটকদের চোখে সেই রোমাঞ্চের গল্প নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। মাটির উপরের পৃথিবী পেরিয়ে অনেক ধাপ নিচে নামলেই যেন খুলে যায় অন্য এক জগৎ, বিশাল চুনাপাথরের গুহা। কোথাও পাথরের তৈরি ঝুলন্ত স্তম্ভ, কোথাও মাটি থেকে উঠে আসা স্তম্ভের মতো আকৃতি। রঙিন আলোয় প্রাকৃতিক এই শিলাগুলো হয়ে ওঠে আরও রহস্যময়। চেচিয়াংয়ের থুংলু কাউন্টির ইয়াওলিং শহরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রে রয়েছে পূর্ব চীনের প্রথম গুহা ভিত্তিক ভিয়া ফেয়াটা কোর্স। প্রকৃতির তৈরি এই ভূগর্ভস্থ সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের জন্য রাখা হয়েছে নানা ধরনের রোমাঞ্চকর আয়োজন। দেয়াল বেয়ে ওঠা, দড়ির পথে এগিয়ে যাওয়া কিংবা জিপ লাইনে ছুটে চলা প্রতিটি ধাপেই আছে উত্তেজনা আর চ্যালেঞ্জ। তাজিকিস্তানের পর্যটক নুরা বলেন, ও মাই গড, সত্যি খুব ভয় লাগছিল, বেশিক্ষণ করতে পারছিলাম না। উপর থেকে নিচে তাকালেই মনে হচ্ছিল আমি পড়ে যাব, তাই কোনো দিকে না তাকিয়ে শুধু এগিয়ে যাচ্ছিলাম। ভয়কে জয় করে সেই মুহূর্তেই বদলে দিয়েছে নুরার অভিজ্ঞতা। প্রকৃতির এত কাছাকাছি এসে অ্যাডভেঞ্চারের স্বাদ, তার কাছে এটি ছিল নিজের সাহসকে নতুন করে আবিষ্কারের মতো। পর্যটক হামজা বলেন, এই প্রথম আমি কোনো গুহায় এলাম, অভিজ্ঞতাটা অসাধারণ ও আনন্দের ছিল। এখানে এমনভাবে ওঠার সুযোগ থাকবে তা আমি ভাবিনি, এখানে আসতে আমার খুব ভয় লাগে, থুংলুতে এলে আমার সব চাপ আর দুশ্চিন্তা যেন দূর হয়ে যায়। এদিকে কোটি কোটি বছরের প্রাকৃতিক গঠন, অন্যদিকে মানুষের তৈরি রোমাঞ্চের আয়োজন। বিদেশি পর্যটকদের কাছে তাই এটি শুধু গুহা নয়, বরং ভয়কে জয় করার নতুন অভিজ্ঞতা অর্জনের এক স্মরণীয়।

0: সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ঘুরে বেড়ে অনুষ্ঠান পরিকল্পনা ও প্রযোজনায় ছিলাম আমি আফরিন মিন, অডিও সম্পাদনায় ছিলেন রফিক টিপু। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, শুভকামনা সবাইকে চাইছি।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান।
2: প্রিয় শ্রোতা, সুদূর বেজিং থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদ পর্যালোচনা। পরিবেশন করছি আমি লিলি। সোমবার চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্স, চায়না মিডিয়া গ্রুপ এবং বেজিং মিউনিসিপাল কমিটি ও সরকারের যৌথ আয়োজনে নাগরিকদের অভিযোগে দ্রুত সাড়া শীর্ষক ব্যবস্থা বিষয়ক দুই দিনব্যাপী বেজিং ফোরাম বেজিং এ শুরু হয়। সিবিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং বেজিং মিউনিসিপাল কমিটির সচিব ইংলি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিবিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের সভাপতি শেং হাইশুং এবং চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সের সভাপতি কাও শাং উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। নিজ ভাষণে বেজিং মিউনিসিপাল কমিটির সচিব ইংলি বলেন, সাধারণ সম্পাদক শি জিনপিং নগর উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন এবং তিনি জনকেন্দ্রিক উন্নয়ন দর্শন মেনে চলার ও জনগণের জন্য জনগণের শহর শীর্ষক নীতি সমুন্নত রাখার কথা বলেন। সে আরও বলেন, শহরগুলোর শুধু উচ্চতাই নয়, উষ্ণতাও থাকা উচিত এবং বুদ্ধিদীপ্ত উন্নয়ন অর্জনের জন্য আধুনিক প্রযুক্তিকে দক্ষতার সাথে ব্যবহার করার প্রয়োজনীয়তা আছে। শীর্ষ এ কথা নগর উন্নয়নের জন্য বৈজ্ঞানিক দিক নির্দেশনা প্রদান করে। একটি প্রাণবন্ত ও আধুনিক আন্তর্জাতিক মহানগরী হিসেবে বেজিং স্বাভাবিকভাবেই নগর প্রশাসনে নানা চ্যালেঞ্জ ও সমস্যার সম্মুখীন হয়। নাগরিকদের জরুরি চাহিদা ও উদ্বেগে আরও ভালোভাবে সাড়া দেওয়ার জন্য বেজিং 2019 সাল থেকে অভিযোগের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যবস্থা চালু করে। 1-2-3-4-5 নাগরিক পরিষেবা হটলাইন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই ব্যবস্থা 3 রাত 24 ঘণ্টা জনসাধারণের অভিযোগ বা অনুরোধ গ্রহণ করে, যা একটি ক্লোজড লুপ ব্যবস্থা সৃষ্টি করেছে। এখন পর্যন্ত এটি প্রায় 20 কোটি অভিযোগ নিষ্পত্তি করেছে। এই প্রক্রিয়া বিগ ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ও আধুনিক প্রযুক্তির অবস নির্ভর করে নগর শাসনকে চালিত করার মাধ্যমে বিপুল সংখ্যক অভিযোগ থেকে উদ্ভূত সাধারণ সমস্যাগুলো আগে থেকেই অনুমান করে নিষ্ক্রিয় প্রতিক্রিয়াকে সক্রিয় শাসনে রূপান্তরিত করে এবং জনসিদ্ধান্ত গ্রহণকে আরও বৈজ্ঞানিক ও জনসেবাকে আরও কার্যকর করে তোলে। ভবিষ্যতে বেজিং অভিযোগের তাৎক্ষণিক প্রতিক্রিয়া শীর্ষক ব্যবস্থার সংস্কার কার্যক্রম আরও গভীর করবে এবং আধুনিক নগর শাসনের বেজিং মডেলকে আরও উন্নত করবে। জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে আমরা জনমত প্রকাশের জন্য সুষ্ঠু পথ নিশ্চিত করব, জনগণের উদ্বেগের দ্রুত সমাধান করব, জনগণের জন্য বিনিয়োগ বৃদ্ধি করব এবং সকল মানুষ ও তাদের সমগ্র জীবনচক্রকে অন্তর্ভুক্তকারী জনসেবা ব্যবস্থা গড়ে তুলব এবং যৌথভাবে একটি সুরেরা ও বাসযোগ্য সুন্দর আবাস সৃষ্টি করব। নিজের ভাষণে শেং হাইশং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বেজিং সাধারণ সম্পাদক শি জিনপিং এর জনকেন্দ্রিক শহর বিষয়ক গুরুত্বপূর্ণ ধারণা গভীরভাবে বাস্তবায়ন করেছে। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে বেজিং জনগণের ঘন ঘন প্রয়োজন ও সাধারণ সমস্যাগুলো নির্ভুলভাবে শনাক্ত করেছে এবং সে সম্পর্কে আগাম সতর্ক বার্তা দিয়েছে, যা দ্রুত সাড়া প্রদান এবং যথাযথ সমাধান নিশ্চিত করে। চায়না মিডিয়া গ্রুপ বেজিং এর জনকেন্দ্রিক সহজ নির্মাণের কেবল একজন সাক্ষী ও লিপিবদ্ধকারী নয়, বরং একজন অংশগ্রহণকারী ও অবদানকারীও। নিজেদের ক্যামেরাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে চায়না মিডিয়া গ্রুপ জনকেন্দ্রিক শহরের উষ্ণতাকে মানুষের হৃদয়ে পৌঁছে দেই ও দিচ্ছে। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন আজকের সংবাদ পর্যালোচনা। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।
3: শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। এবার শুনবেন চীনের আজকের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা প্রবাহ।
0: সমসাময়িক ঘটনা প্রবাহ পরিবেশনের সঙ্গে আছি আমি তামান্না জেনিফার,
4: আমি লুৎফর কুরি।
0: জনগণের সুস্বাস্থ্য একটি জাতির সমৃদ্ধি ও দেশের শক্তির গুরুত্বপূর্ণ পরিচায়ক। চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে পার্টির কেন্দ্রীয় কমিটির জনগণের স্বাস্থ্য সুরক্ষাকে উন্নয়নের অগ্রাধিকারমূলক কৌশলগত অবস্থানে রেখেছে। নতুন যুগে স্বাস্থ্যখাতের কাজের নীতি নির্ধারণ করা হয়েছে এবং স্বাস্থ্যকর চীন গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে চীন বিশ্বের বৃহত্তম চিকিৎসা সেবা ব্যবস্থা, ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চিকিৎসা সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। স্বাস্থ্যখাতে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে এবং সার্বিক অগ্রগতি হয়েছে। সোমবার ও মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত জাতীয় স্বাস্থ্য সম্মেলনে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভাষণে এসব কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং। শি জিনপিং জোর দিয়ে বলেন, রোগ প্রতিরোধী স্বাস্থ্য সুরক্ষার সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর উপায়, তাই স্বাস্থ্যখাতের মৌলিক ও রোগের উৎস সংশ্লিষ্ট কাজগুলো আরও যত্ন সহকারে বাস্তবায়ন করতে হবে এবং সবার সুস্বাস্থ্যের ভিত্তি আরও মজবুত করতে হবে। তিনি বলেন, চিকিৎসা সেবার সামগ্রিক মান উন্নয়ন করা স্বাস্থ্যকর চীন গড়ে তোলার অন্যতম প্রধান কাজ।
4: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাপুয়া নিউগিনির গভর্নর জেনারেল বব বোফেং দাদায়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে পরস্পরকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। সোমবার পাঠানো শুভেচ্ছা বার্তায় শি জিনপিং বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতি শুধু দুই দেশের জনগণের কল্যাণই বয়ে আনেননি, বরং চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ক্ষেত্রেও শক্তিশালী গতি সঞ্চার করেছে। শি জিনপিং জোর দিয়ে বলেন, চীন ও পাপুয়া নিউগিনি সম্পর্কের উন্নয়নকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন। গভর্নর জেনারেল দাদার সঙ্গে যৌথ প্রচেষ্টার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে কাজে লাগিয়ে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করা এবং চীন পাপুয়া নিউগিনি সার্বিক কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান বলেও জানান প্রেসিডেন্ট শি। গভর্নর জেনারেল দাদা বলেন, পাপুয়া নিউগিনি চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বকে মূল্য দেয় এবং এক চীন নীতি দৃঢ়ভাবে মেনে চলে। একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপেও পরস্পরকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
0: এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার এস্তোনিয়ার নতুন প্রেসিডেন্ট উইলি ম্যাডিসকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠান। ম্যাডিস ১২ অক্টোবর সেদেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, চীন ও এস্তোনিয়ার মধ্যে একটি ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক একটি স্থিতিশীল উন্নয়নের গতি বজায় রেখেছে এবং বিভিন্ন ক্ষেত্রে আদান প্রদান ও সহযোগিতা ক্রমাগত নতুন অগ্রগতি লাভ করে, উভয় দেশের জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে।
4: চীন ও ভিয়েতনামের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার উপর গুরুত্ব দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চান থান মান। সোমবার বেইজিংয়ে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ভিয়েতনামের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখা, সংহতি ও পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং উভয় দেশের জনকল্যাণে পারস্পরিক লাভজনক সহযোগিতার সম্প্রসারণে কাজ করতে প্রস্তুত। দুই দেশের আইনসভা যেন দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতার সমর্থন যোগায় এবং আইনি নিশ্চয়তা ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে আরও ভূমিকা রাখে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন চীনের প্রধানমন্ত্রী। বৈঠকে ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চান থান মান বলেন, ভিয়েতনাম তার বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে চীনকে সর্বোচ্চ অগ্রাধিকার ও কৌশলগত পছন্দ হিসেবে বিবেচনা করে। ভিয়েতনাম এক চীন নীতি অনুসরণে অটল এবং দুই দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ ঐক্যমত্য অনুযায়ী বিভিন্ন পর্যায়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে।
0: চীন ও ভিয়েতনামের মধ্যে কৌশলগত আস্থা বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণ এবং আইন প্রণয়ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের শীর্ষ আইন প্রণেতারা। সোমবার বেইজিংয়ে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও লচি এবং ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চ্যান থান মান বৈঠক করেন। এ সময় তারা দুই দেশের আইনসভাগুলোর যৌথ কমিটির দ্বিতীয় অধিবেশনেও যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে চাও লচি বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত দিক নির্দেশনায় চীন ভিয়েতনামের সঙ্গে কাজ করে অভিন্ন ভবিষ্যৎ সমৃদ্ধ চীন ভিয়েতনাম কমিউনিটি গড়ে তোলার প্রচেষ্টা এগিয়ে নিতে প্রস্তুত।
5: বৈঠকে ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চ্যান থানমান বলেন, আইন প্রণয়ন, তদারকি ও সংসদ সদস্যদের কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় বাড়াতে ভিয়েতনামের জাতীয় পরিষদ চীনের জাতীয় গণকংগ্রেসের সঙ্গে সহযোগিতা জোরদার করতে প্রস্তুত। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
4: চীনের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক উন্নয়ন নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন অ্যাপলের নির্বাহী চেয়ারম্যান টিম কুক। সোমবার বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও উপপ্রধানমন্ত্রী হলি ফেং বলেন, দুদেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়ন এবং পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে স্থিতিশীলতার গঠনমূলক সম্পর্ক গড়ে তোলা জরুরি। অ্যাপল সহ সব দেশের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী চীন। জবাবে টিম কুক বলেন, চীনের দীর্ঘমেয়াদী উন্নয়নের বিষয়ে অ্যাপল পুরোপুরি আত্মবিশ্বাসী।
5: আমেরিকান চীন সম্পর্ক বিষয়ক জাতীয় কমিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ইভান গ্রিনবার্গের সাথে সোমবার বেজিংয়ে বৈঠক করেছেন চীনের উপপ্রধানমন্ত্রী হলি ফেং। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হলি ফেং বলেন, চীন যুক্তরাষ্ট্র দুই শীর্ষ নেতার মধ্যে অর্জিত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চীন ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে বাস্তবায়ন করা উচিত। এতে করে কেবল দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাতেই নয়, বরং সামগ্রিক বিশ্ব অর্থনীতিতেও আরও বেশি স্থিতিশীলতা ও নিশ্চয়তা সঞ্চারিত হবে। এ সময় মার্কিন প্রতিনিধিরা জানান, উভয় দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ ও ব্যবসায়িক সহযোগিতা আরও বৃদ্ধি করতে তারা একটি কার্যকর সেতু বা সংযোগ মাধ্যম হিসেবে কাজ চালিয়ে যেতে আগ্রহী।
4: যুক্তরাষ্ট্রের উচিত এক চীন নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত তিনটি যৌথ ইশতেহারের মেনে চলা, তাইওয়ান সংক্রান্ত বিষয় সতর্কতার সঙ্গে মোকাবিলা করা এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত দেওয়া বন্ধ করা। মঙ্গলবার বেজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এমনটা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং। মাউনিং আরও বলেন, এক চীন নীতি আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম এবং আন্তর্জাতিক সমাজের সর্বজনীনকৃত ঐক্যমত্য। এটি চীন যুক্তরাষ্ট্র সম্পর্কেরও রাজনৈতিক ভিত্তি।
5: এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধি বিষয়ক সম্মেলন এশিয়ার নিরাপত্তা বিষয়ক সংলাপ ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ কাঠামো। প্রতিষ্ঠার পর থেকে এই সম্মেলন এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে কাজ করে আসছে, পাশাপাশি এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। একই দিন সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সিআইসিএ সপ্তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ ও আজারবাইজান সফর সম্পর্কে বিস্তারিত জানানোর সময় একথা বলেন মুখপাত্র মাউনিং। মাউনিং জানান, চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করবে চীন। এশিয়ার আঞ্চলিক শাসন ব্যবস্থার উন্নয়ন এবং অভিন্ন ভবিষ্যতের এশীয় সমাজ গড়ে তুলতে চীন নতুন অবদান রাখার চেষ্টা করবে বলেও জানান তিনি।
4: কলম্বিয়ার পরিস্থিতি নিয়ে সোমবার নিরাপত্তা পরিষদ আয়োজিত বৈঠকে জাতিসংঘ নিযুক্ত চীনের উপস্থায়ী প্রতিনিধি সুনলেই বলেছেন, চীন আশা করে যে কলম্বিয়ার শান্তি প্রক্রিয়ার নতুন নতুন অগ্রগতি অর্জন অব্যাহত রাখবে। সুন গত এক দশকে অর্জিত অগ্রগতির বিষয়টি তুলে ধরেন এবং সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ জাতীয় প্রচেষ্টার আহ্বান জানান।
5: আমরা সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন পুনরুদ্ধারের গঠনমূলক প্রচেষ্টা চালিয়ে যাব। মঙ্গলবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন না চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করছে। ট্রাম্পের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মাউনিং আরও বলেন, চীন সংশ্লিষ্ট বিষয়ে একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করেছে।
4: ফিলিস্তিনের গাজা থেকে জর্ডানে আশ্রয় নেওয়া অসুস্থ ও আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা জোরদার করতে দেশটির রয়্যাল মেডিকেল সার্ভিসকে চিকিৎসা সামগ্রী দিয়েছে চীন। সোমবার দেয়া এ সহায়তার মধ্যে আছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, ভোগ্য সামগ্রী, অস্ত্রোপচারের যন্ত্রসহ আরও গুরুত্বপূর্ণ জিনিস। জর্ডানের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব চিকিৎসা সামগ্রী দেশটির বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে বিতরণ করা হচ্ছে।
5: নেপালের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেছে চীন। একই সঙ্গে নেপালের প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে দেশটি। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাউনিং বলেন, নেপালের প্রতি চীন সমবেদনা জানাচ্ছে এবং দেশটির প্রয়োজন অনুযায়ী নিজেদের সামর্থ্যের মধ্যে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। বন্যায় কোনো চীনা নাগরিক হতাহত হয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাউনিং জানান, এখন পর্যন্ত কোনো চীনা নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার সকালে নেপালের মধ্যাঞ্চলের গোর্খা ও ধাদিং জেলায় বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যায় অন্তত 65টি বাড়িঘর ভেসে গেছে। এ ঘটনায় 5 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
4: এরই সঙ্গে শেষ হলো সমসাময়িক ঘটনার প্রবাহ নিয়ে আজকের পরিবেশনা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি লুৎফর কবির
5: এবং আমি তামান্না জেনিফার।

0: আপনারা শুনছেন বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না, সহযোগিতায় আপন নিবাস।
1: বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একটি জনপ্রিয় ব্যান্ডের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তার নাম কনস্ট্যান্ট অ্যান্ড চেঞ্জ। ব্যান্ডটির নাম এসেছে প্রাচীন গ্রিক দার্শনিক হেরাক্লিটাসের একটি উক্তি, দ্য অনলি কনস্ট্যান্ট ইজ চেঞ্জ, এ থেকে। ব্যান্ডটির বিভিন্ন সঙ্গীত শৈলীর অবিরাম অন্যের সঙ্গে প্রতিফলিত করে এবং জীবনের অনিদ্যতা ও ক্রমবিকাশের দিকেও ইঙ্গিত করে। ব্যান্ডটির সঙ্গীত শৈলীতে পোস্ট রক, ইমো ফাঙ্ক এবং হার্ডকোর উপাদানগুলোর মিশ্রণ রয়েছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তাদের একটি সুন্দর গান পরিপূর্ণ শুনব। আশা করি আপনারা এই গান পছন্দ করবেন।

আজ এখানেই শেষ করছি বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। আগামীকাল একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।

Fashion Chin, Radio Today, 89.6 FM.

FM. আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station.

আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM. আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station.